Enche ni o ye wa David no mu bremu. Di o ye wa Jonah no mu bremu no. Ah oda so ye wa ya bra bo mu ene dey. Message o sense chane ene dey. Ti wa wa ma ju mu ene dey.